ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল কো আগর চমকানা হো তো কর লো জিকরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দিল কো আগর চমকানা হো তো কর লো জিকরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।